কয়লা উৎপত্তি নন্দ যশুরাই পালিলে উৎসবৰ ধ্বনি। আজি নন্দ ঘরে অপূর্ণ ব্রহ্ম জন্ম হয়েছে, আজি নন্দ ঘরে ব্রাহ্মণে পহিলে হিগণকে গণিলে।

থাকি পড়িলিহি শালিকি, ডিঙি ভাঙি মোৰ ফালে চালিকি, আলি থাকি পড়িলিহি শালিকি।